0: নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র এফএম এর 101.7 মেগাহার্সে। সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি রুদ্রানী ঘোষ,
1: সঙ্গে রয়েছি আমি চম্পা বক্সী। নমস্কার।
0: ভারতে প্রতি বছর 23শে জুলাই জাতীয় সম্প্রচার দিবস পালন করা হয়। 1927 সালের এই দিনে বম্বে থেকে প্রথম সংগঠিত রেডিও সম্প্রচার শুরু হয়। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতেই দিবসটি পালিত হয়। রেডিও এবং অন্যান্য সম্প্রচার মাধ্যম দেশের মানুষের কাছে সংবাদ, শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ও সরকারি তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতেও সম্প্রচার মাধ্যম মানুষের কাছে দ্রুত তথ্য পৌঁছে দেয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল সম্প্রচার মাধ্যমের গুরুত্ব তুলে ধরা, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। জাতীয় সম্প্রচার দিবস আমাদের মনে করিয়ে দেয় যে একটি শক্তিশালী ও দায়িত্বশীল সম্প্রচার

ব্যবস্থা সমাজকে সচেতন, শিক্ষিত এবং ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রোতা বন্ধু, আজ 23শে জুলাই। 23শে জুলাই দিনটি কিন্তু আরও একটি কারণেও বিখ্যাত। আজ বাল গঙ্গাধর তিলকের জন্মদিবস। তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা আন্দোলনের কর্মী। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। তাকে আরও সম্মানসূচক লোকমান্য বলা হতো, যার অর্থ জনগণ দ্বারা গৃহীত। তিনি হোমরুল আন্দোলনের জনক ছিলেন। তিনি মারাঠা এবং কেশরী নামে দুটি বিখ্যাত পত্রিকাও সম্পাদনা করতেন। তার লেখা উল্লেখযোগ্য পুস্তক হল গীতা রহস্য। তিলক ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতীয় স্বায়ত্তশাসনের জন্য রাজনৈতিকভাবে তাঁর কর্মজীবন ব্যয় করেছেন। গান্ধীজির আগে তিনি ছিলেন ভারতের বহুল পরিচিত রাজনৈতিক নেতা। তার সহকর্মী মহারাষ্ট্রীয় সমসাময়িক গোখলে থেকে ভিন্ন তিলককে একজন উগ্র জাতীয়তাবাদী কিন্তু সামাজিক রক্ষণশীল হিসেবে বিবেচনা করা হতো। তিনি বেশ কয়েকবার কারাবরণও করেছিলেন, যার মধ্যে ম্যান্ডালয়ের দীর্ঘ সময়কাল ছিল। তার রাজনৈতিক জীবনের এক পর্যায়ে তাঁকে ব্রিটিশ লেখক স্যার ভ্যালেন্টাইন চিরোল ভারতীয় অশান্তির জনক বলে অভিহিত করেছিলেন। তিলক ভারতীয় জাতীয় কংগ্রেসে 1890 সালে যোগদান করেন। আত্মশাসনের লড়াইয়ে তিনি মধ্যপন্থী মনোভাবের বিরোধিতা করতেন। তিনি ছিলেন সেই সময়ের অন্যতম বিশিষ্ট মৌলবাদী। প্রকৃতপক্ষে এটি ছিল 1905 থেকে 1907 স্বদেশী আন্দোলন, যার ফলে ভারতীয় জাতীয় কংগ্রেস মধ্যপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। 1896 সালের শেষের দিকে একটি বুবনিক প্লেগ বম্বে থেকে পুনেতে ছড়িয়ে পড়ে। 1897 সালের জানুয়ারিতে এটি মহামারী আকারে পৌঁছায়। জরুরি অবস্থা মোকাবেলায় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীকে আনা হয়েছিল এবং প্লেগ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার মধ্যে ব্যক্তিগত বাড়িতে জোরপূর্বক প্রবেশের অনুমতি, বাড়ির অধিবাসীদের পরীক্ষা, হাসপাতাল ও কোয়ারেন্টাইন ক্যাম্পে স্থানান্তর, ব্যক্তিগত অপসারণ এবং ধ্বংস সম্পদ এবং রোগীদের শহরে প্রবেশ বা ছেড়ে যাওয়া থেকে বিরত রাখা এর মধ্যে সামিল ছিল। মে মাসের শেষের দিকে মহামারীটি নিয়ন্ত্রণে আনা গিয়েছিল। মহামারী রোধে ব্যবহৃত পদক্ষেপগুলি ভারতীয় জনসাধারণের মধ্যে ব্যাপক বিরক্তি সৃষ্টি করেছিল। হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ্গীতার উদ্ধৃতি দিয়ে তিলক তাঁর কাগজ কেশরীতে, কেশরী হল মারাঠি ভাষায় একটি বিখ্যাত পত্রিকা, প্রদাহজনক নিবন্ধ প্রকাশ করে এই সমস্যাটি তুলে ধরেছিলেন। তাতে এরই বিবরণ ছিল। এরপরে 1897 সালের 22শে জুন কমিশনার রান্ড এবং আরেক ব্রিটিশ অফিসার লেফটেন্যান্ট আয়ার্স্টকে চাপেকর ভাই এবং তাদের অন্যান্য সহযোগীরা গুলি করে হত্যা করে। বারবারা এবং থমাস আর মেটকাফের মতে তিলক নিশ্চয়ই অপরাধীদের পরিচয় গোপন করেছিলেন, এই মত তিনি পোষণ করেন। তিলকের বিরুদ্ধে হত্যার প্ররোচনার অভিযোগ আনা হয় এবং 18 মাসের কারাদণ্ড হয়। যখন তিনি বর্তমান মুম্বাইয়ের কারাগার থেকে বেরিয়ে আসেন, তখন একজন জাতীয় বীর হিসেবে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। তিনি একটি নতুন স্লোগান গ্রহণ করেছিলেন, স্বরাজ আমার
জন্মগত অধিকার এবং এটি আমার থাকবে। বঙ্গভঙ্গের পর যা জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার লর্ড কার্জন কর্তৃক নির্ধারিত একটি কৌশল ছিল, তিলক স্বদেশী আন্দোলন এবং বয়কট আন্দোলনকে উৎসাহিত করেছিলেন এরই বিরুদ্ধে। এই আন্দোলনের মধ্যে ছিল বিদেশি পণ্য বর্জন এবং যে কোনো ভারতীয় যারা বিদেশি পণ্য ব্যবহার করে তাদের সামাজিক বয়কট। স্বদেশী আন্দোলনের মধ্যে ছিল দেশীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহার। তিলক বলেছিলেন যে স্বদেশী এবং বয়কট আন্দোলন একই মুদ্রার দুটি দিক। পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক এবং বাংলার বিপিন চন্দ্র পাল এই ত্রয়ী লাল বাল পাল নামে পরিচিত ছিলেন। তিলক গোপালকৃষ্ণ গোখলের মধ্যপন্থী মতাদর্শের বিরোধিতা করেছিলেন এবং বাংলাসহ ভারতীয় জাতীয়তাবাদী বিপিন চন্দ্র পাল এবং পাঞ্জাবে লালা লাজপত রায়ের সমর্থন লাভ করেছিলেন। 1907 সালে গুজরাটে সুরাটের কংগ্রেস পার্টির বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হলে দলের মধ্যপন্থী ও মৌলবাদী অংশের মধ্যে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়। দলটি তিলক পাল এবং লাজপতের রায়ের নেতৃত্বে মৌলবাদী গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় এবং মধ্যপন্থী উপদলে। অরবিন্দ ঘোষ, ভিউ চিদম্বরম পিল্লাই জাতীয়তাবাদী নেতারা তিলককে সমর্থন করেছিলেন। অন্যান্য রাজনৈতিক মামলার মধ্যে তার জীবদ্দশায় তিলককে ব্রিটিশ ভারত সরকার রাষ্ট্রদ্রোহিতার জন্য 1909 এবং 1916 সালে কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া 1897 সালে রাজার বিরুদ্ধে অসন্তোষ প্রচারের জন্যও কিন্তু তিলককে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক সঙ্গীত। শোনাব আমি চম্পা বক্সী স্বরচিত কবিতা শ্রাবণের প্রবেশ। আকাশ আকাশ, কি অপরূপ শোভা তোমার! শ্রাবণের জলধারার সাথে তোমার সাদা কালো বসনে, তোমার নাচনের নেই কোনো থামার। তোমার নূপুরের ছমছম ধ্বনি মন ভরে শুনি। সবুজে ভরা মাঠ, জলে ভরা নদী, কুলু কুলু তাল সব নিয়ে সাথে বসে কাগজে কলমে শ্রুতির বেগে শুধুই কবিতা বুনি। আকাশ তুমি পারো বটে, রোদ তাপ রুক্ষতার পার করে ঠিক সময় শ্রাবণের ধারার মতো মনের ঘরে বাসর সাজাতে, নববধূর মতো শ্রাবণ দুচোখ বেয়ে জল ঝরিয়ে নতুন ঘরে প্রবেশ করে পদযুগলে ফ্যাকাশে আলতাতে। শ্রাবণ তোমার স্বপ্ন ভরা মায়া জাল কেমনে বিছিয়ে দাও বিধাতার বুকে। সারাটি বছর অপেক্ষা থাকে শ্রাবণ আসিবে ফিরে, সোনার কাঠিতে আনন্দকে সাথে এঁকে। কবি শুধুই পাগলামি করে শ্রাবণের অপার মনোমুগ্ধ, বৃষ্টি বাদুল মেঘেদের ডানায় চড়ে। ও কবি কবি, জানি তুমি আর থাকবে না কো ঘরে, ছাতা হাতে ভেজা পাতে মিঠু পথে, কবি চলে শুধুই আপন খেয়ালেতে। মুখে হাসি ছোট পিসি, পান্তাতে বড়াতে কি এক অদ্ভুত আল্লাতে মেতে ওঠে। পুকুরেতে ভাসছে রুই কাতলা পুটি, আরো কত বলবো কি। শ্রাবণ তোমায় আমি ভালোবাসি, এতে আবার লজ্জা কি। নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলা বছরের চতুর্থ মাস হল শ্রাবণ। আমরা রয়েছি এই মাসেই, গ্রীষ্মের দাহ দাহ পেরিয়ে যখন প্রকৃতি বৃষ্টির স্নিগ্ধ পরশে ভিজে ওঠে, তখনই আসে আষাঢ় শ্রাবণ। এই মাসের সকালগুলির মধ্যে যেন এক অন্যরকম মায়া জাল লুকিয়ে থাকে। ভোরের আকাশে কখনো সাদা ধূসর মেঘেদের লুকোচুরি বেলা, আবার কখনো হঠাৎ সূর্যের ঝলমলে সোনালি আলো, মেঘেদের আড়াল ভেদ করে উঁকি দেয় ফাঁকে ফাঁকে, আর গোটা পৃথিবীকে আলোকিত করে তোলে, ঠিক যেমন ঘুমটা ঢাকা নববধূর মুখখানি। খোলা ঘুমটার মাঝে মাঝে একটু একটু দেখি, তা যেন মনের দুয়ারে আলাদায় আনন্দ অনুভূতি সৃষ্টি করে। ঠিক সেই রকম এই বর্ষার সকালের ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু, দূরের গাছপালার ধোঁয়া ধোঁয়া সবুজ রূপ, ভেজা মাটির সোদা গন্ধ আর পাখিদের মিষ্টি ডাক প্রকৃতিকে যেন নতুন করে সাজিয়ে তোলে। রাতের বৃষ্টির পরে সকালের বাতাসে যে নির্মলতা মিশে থাকে, তা শুধু শরীরকেই নয় মনকেও সতেজ করে তোলে। বাংলা সাহিত্য সঙ্গীতে কবিতায় শ্রাবণের সৌন্দর্যের
বিশেষ স্থান রয়েছে। বিশ্বকবি রবি ঠাকুরও তার বহু গান কবিতায় বর্ষার শ্রাবণের এই অপরূপ রূপকে অমর করে রেখেছেন। শ্রাবণ যেন একটি মাস নয়, একটি অপেক্ষা, ভালোবাসা, স্মৃতি এবং নতুন আশা। তাই আজকে আমরা সবাই মিলে মনকে একটু প্রকৃতির কাছে নিয়ে যাই। বাস্তবতার ফাঁকে ফাঁকে একটু থেমে আমরা যদি দেখি, মেঘের চলাচল শুনি, বৃষ্টির শব্দ অনুভব করি, ভেজা মাটির গন্ধ নিই, কারণ প্রকৃতি প্রতিদিনই আমাদের নতুন করে কিন্তু বাঁচাতে শেখায়, আনন্দে ভরিয়ে তোলে। একটা সময় দেখবেন গরমের রুক্ষ তাপ বাতাসে গাছেদের সেই বৃদ্ধ প্রাতাদের ঝরিয়ে দেয়, কিন্তু গাছেরা হেরে যায় না, অপেক্ষা আশায় বসে থাকে। আবারও বর্ষার জল এসে আমায় যখন ছুঁয়ে যাবে, আমি নতুন করে কচি সবুজ পাতাতে ভরিয়ে তুলব নিজেকে। সময় হলে ফুলে ফলে ভরে উঠব, আনন্দে নাচব। তাই বর্ষায় গাছেরা, প্রাণীরা, এমনকি নদীও তার সৌন্দর্যে ফুলে ফেঁপে ওঠে। শ্রোতা বন্ধুরা, আমরা ইতিহাসের পাতা থেকে জানতে পারি যে আজ 23 জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনাসমূহ। বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 23 জুলাই 1898 থেকে 14 সেপ্টেম্বর 1971 ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তিনি প্রায় 65টি উপন্যাস, 53টি ছোট গল্প সংকলন, 12টি নাটক এবং 4টি প্রবন্ধ সংকলন এবং 4টি কথা স্মৃতি, 2টি ভ্রমণ কাহিনী, 1টি কাব্যগ্রন্থ এবং 1টি প্রহসন রচনা করেন। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1955 সালে রবীন্দ্র পুরস্কার এবং 1956 সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং 1967 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এছাড়াও 1961 সালে তিনি পদ্মশ্রী এবং 1968 সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন। 1971 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তার উপন্যাস এবং ছোট গল্প অবলম্বনে বাংলা ভাষায় একাধিক জনপ্রিয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেগুলির মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত জলসাঘর, অভিযান, অজয়কর পরিচালিত সপ্তপদী, তরুণ মজুমদার পরিচালিত গণদেবতা, তপন সিং পরিচালিত হাঁসুলি বাঁকের উপকথা বিশেষভাবে উল্লেখযোগ্য। শ্রোতা বন্ধু, আজ 23 জুলাই নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোদ্ধা, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগিতায় গড়ে তোলা হয়েছিল মহিলা বাহিনী রানী ঝাঁসি রেজিমেন্ট।

যার ক্যাপ্টেন ছিলেন লক্ষ্মী সাইগল, তার প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রোতা বন্ধু, আজ 23 জুলাই 1987 ভারতে রেডিও প্রসারণ শুরু হয়েছিল। ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি প্রথমবার রেডিওর আওয়াজ দেশের কোনায় কোনায় পৌঁছে দিয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত রেডিও কিন্তু মনোরঞ্জন, শিক্ষা এবং সূচনার সবচেয়ে ভরসাগ্রস্ত সাথী। রেডিও আজকাল ডিজিটাল ইন্টারনেটের যুগেও রেডিও আমাদের সংস্কৃতি এবং একতার এক অনন্য প্রতীক। বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় রেডিও প্রোগ্রাম মন কি বাত আকাশবাণী থেকেই প্রসারিত হয়। এছাড়া রেডিওর আসল জাদু হচ্ছে নিজের সেবা, সহজ এবং সরলতা, যেটা আজও পলক পাল্টাতেই পুরো দেশকে জুড়ে নেয়। আপনিও জুড়ে থাকুন, সঙ্গে থাকুন আকাশবাণীর সাথে। শ্রোতা বন্ধু, আমরা এখন চর্চা করব মিশন বাৎসল্যের অন্তর্গত ফোস্টার কেয়ার যোজনা। আমাদের জেলায় এমন বহু বাচ্চা আছে যাদের পিতা মাতা নেই অথবা পিতা মাতা আছেন, অথচ সেই বাচ্চাদের দায়িত্ব নিতে পারেন না। এমন বাচ্চাদের আপনি দত্তক নিতে পারেন যেটা সরকার দ্বারা মিশন বাৎসল্যের অন্তর্গত ফোস্টার কেয়ার যোজনার দ্বারা। একে পালন পোষণ দেখভাল বা পালন পোষণ দেখরেখ যোজনাও বলা যেতে পারে। 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত পালন পোষণ দেখরেখ যোজনার সুবিধা কিন্তু পেতে পারেন। যদি আপনি কোনো বাচ্চার জীবনে খুশি আনতে চান, তাহলে পালক পিতামাতাকে আপনার যোগদান দিতে পারেন। পালক পিতামাতার আয়ু দুজনের মিলে 115 বছরের মধ্যে হতে হবে। পালক মাতা পিতা হলে একজন হলে আয়ু কমপক্ষে 35 বছর হতে হবে। পালক মাতা পিতা শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ হতে হবে। পালক পিতা মাতা যাদের প্রয়োজন আছে তাদের পরিবারকে সরকার এই যোজনার দ্বারা মাসিক 4000 টাকার আর্থিক সাহায্য প্রদান করবেন। পালক পিতা মাতা, আপনি যদি পশ্চিমী সিংভূম জেলার নিবাসী হন, তাহলে আপনার কাছে মুখিয়া দ্বারা প্রমাণিত পত্র পুলিশ স্টেশন থেকে অথবা প্রজ্ঞা কেন্দ্র থেকে প্রাপ্ত পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের প্রয়োজন আছে। তবে কোনো পুরুষকে কন্যা বাচ্চা দত্তক দেওয়া হবে না। অতিরিক্ত কিছু জানকারির জন্য সম্পর্ক করবেন এই নম্বরে 9955131364 অথবা 9090700489। শ্রোতা বন্ধু, আজকের মতো বাংলা সাতরং অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। পরিচালনায় আজ আছি আমি চম্পা বক্সী, সঙ্গে রুদ্রাণী ঘোষ। নমস্কার।